ཉི པོ དེ ཇན གན ཉི ཏོ ཉི ཤུ སབ དུན གི ཁོལ ཉི སེ ཞེ ན ཡིན ཇན གན ཉི ཏོ ཉི ཤུ སབ དུན གི ང ཤོ ཅརན མ ཁང སུ ཅི ཁརན ཅེ དེ ཁམ གི བི གན ན ཧིམାཚལ ཕ્રદેશ དུ དེ ཇུན གི ཏരിക ཅུ ནེལ ཇུལାઈ གི ཏരിക ཅོང རུབ ཁོ ཅུ ན ཡིན དུ དེ ཨི བི ཤང མ ཅོང ང ལ དེ ཇུན གི ཏരിക ཅིག ནེལ ཇུན གི ཏരിക ཅོང རུབ དེ ཧིམାཚལ གི མི གེ དེ རང ཨོན་ལাইন ཁང ན གི ཨོപ്ഷན ག ཡོ ཁ དེ ཨི གི ཕིལ དེ sc.census.gov.in གི པོར્ટલ ལ ཕུཅེ དེ རང ཁང ན དེ ག ཇན གན ཉིན ཉིས སབ དུན དེ ডিজিটালি কন্ডাক্ট জোনাই দুসিয়া তেনে ই ফিলে লেও ফেকান গে জানকারী গা মোবাইল ডিভাইস চে জলো তেনে ডিজাইন জেপেন অ্যাপ্লিকেশন গে নেন গাসিয়া জেন গন কি ইংাই শো চরন ল তেনে থিবাসুম জু সক্সুম থিয়াসিয়া তেনে ওয়তে ওয়া খামবি বি নেতাং গে চে জিমে গি কোল চে নর গি কোল থিয়াসিয়া জনগণ অধিনিয়ম চিকতং গুবগ্যা শিপচু শেবগেব কি তেনে অন্তর্গত জনগণ লতে পঞ্জানকারী গে তেনে কনফিডেন্সিয়াল চিজ নীতি নির্মাণ কি ফিলা ফেচেতানা ইন্দুসিয়া তা ইকে গাদো তিনি কি খাস লোন ডারিং এ নাহিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনা আনি ফুমোগ্যা খাঙ্গি থকল ইনা মিনা ইয়াকপো জরুসিয়া সিরু তানা ইনা চে ইয়াং লোবজুং ইনা চে লুয়ন্দেন ইনা চে হেলথ কেয়ার ইনা চে সাফ সাফাই চে ইয়াং খেল ইনা চে বিজ্ঞান কি থল ইনা চে কাঙ্গি থল ইনা মিনা মতি ইয়াকপো জরুসিয়া সোশ্যাল মিডিয়া কি পোস্ট ল তেনে প্রধানমন্ত্রী সেনা তেনে ড্রোন টেকনোলজি ঠোপা জায়গায় গেরু তেনে আনি গেবি বর্তি ভাগিদারী গে নেলো তেনে আনি গেল খুকব সুমাজিকা থপকাসিয়া খং সেনে সরকার লোচুঙ্গি নেলো তেনে আনি ফোমো গেলে ইয়েলে খেননা চে ইয়ের গে তাংনা কি ফিলে লেওয়া ফেতেসিয়া খং সেনে সরকার সেলফ হেল্প গ্রুপ গেলে তেনে মিনা ইয়াকো ফেতেসিয়া তেনে ই নেলো তেনে আনি গে বি আর্থিক আনি গে তেনে আর্থিক রূপ সে তেনে আত্মনির্ভর ছান্ডাসিয়া অন্তরাষ্ট্রীয় সিমলা কি তেনে সামার ফেস্টিভ্যাল নিতং নিশু সাঠুক উই লাথিরিং তেনে জয় রাইড ওয়া আয়োজন চুনা ইন্দুসিয়া তেন ই জয় রাইড উই তেনে পিক আপ চে জলো ড্রপ পয়েন্ট নিহা তেনে অকল্যান্ড টার্নেল নিয়ে ইন্দুসিয়া ই জয় রাইড কর্ম গে নেলো চুকি ফেলে ইন্দুসিয়া তেনে ই নেলো তেনে সিমলা কি তেনে সেভেন হিল কা থং আসিয়া সিমলা ফেস্টিভ্যাল কি থিরিং শাক তিং শো ল তেনে পঞ্জাবি শেপা জেসি গিল চে জলো ববল রাই নিয়া ইয়ং আসিয়া তেনে থিরিং কি তেনে পম্বো দে তেনে মুখ্যমন্ত্রী সুখবেন্দর সিং সুখু ইন্দুসিয়া জিলা চেম্বার ও দাং থিরিং জনগণ নিতো নিশু সবদুন কি তিয়ারি গোসু সারুসিয়া তেনে খাম্বা গেবি সূচীকরণ চে গন্না জুন কি তারিখ চুরুক নেলো তেন জুলাই কি তারিখ চুয়াঙা রূপা ইন্দুসিয়া তেনে ই লেওয়া লথার খেল চুংনা কি ফিলা চেম্বা জিলা লা তেনে নিশু সাঙ্গি আলগ আলগ জায়গা লগুয়ে ফাঁসিয়া প্রদেশ উই স্কুল শিক্ষা বোর্ড টেট জুন তারি জুন নিতো নিশু সাঠুক বি তেনে এডমিট কার্ড জারি জুয়ে সাইন দুসিয়া 13 চেজুল 14 জুন লতাং না ইয়েঙ্গন ই পেপার লা তেনে 14,000 সেনে মা মি গে দুসিয়া বোর্ড কি অধ্যক্ষ ডক্টর রাজেশ শর্মা সেনা টিজিটি আর্টস চে মেডিকেল চে জিবিটি চে তেনে টিজিটি সংস্কৃত গে বি পেপার সেশন নি লতাং না ইন্দুসিয়া তেনে খং সেনে তেনে বোর্ড ই কি ফেলে তিয়ারি পুরি পুরা জুয়ে সারসিয়া তেনে পেপার তাঙাই গেল তেনে সেন্ট্রাল লা গাল লেপটোজিসিয়া ইয়েম জিন তা ইকে কাবলা আনি সিলিং পাল মোচে খং ইয়ে তো গেবি লুনিয়াম বোঝিং এ না ইন

শিক্ষা তাই মতো কষা যে ইচ্ছা নো স্কুল নো সেনু বজায় কষা দোকানে নো কারখানা নো হোটেল নো ইয়া রিমা নো সং ইয়া আই জায়গা নো কামাং তাই সেরো ইয়া মজবুত লানো দোকানো দোকানো কামাও রু রু দোকান দোকানো বচপন কষা খাওনি তো যু বাল সম ইত সামাজিক সমস্যা ই মানে যু ইত ছানো তাই ইত অধিকারও নু উলঙ্ঘন লে দুনিও শিক্ষাও যু সেই ছানো তাই যু মৌলিক অধিকার দুনিও যানি কি যু অধিকার কষাও কর্তব্য তো দূরং কষাও অধিকার মৌলিক কর্তব্য কেন্দ্র কষা আজাদি অধিকার হাম ভাষণ নু অধিকার তো খদি কষা হুসু অধিকার লেতো নিও তো যু কষা যে যু ছানো স্কুল না তঙ্গমা তো যু মহুন না তঙ্গমা তো যুপং কষা দোকানো অধিকার পং কষা হান লড়িও তো কষা যে ছানো কেন্দ্র ডিয়ং রং মাসিক স্বাস্থ্য দিনলে যু যু মারি প্রভাব পড়ে তো নিও যানি কি যু পং রুখাও তাইছি তো খেন্ত যু পং সমাপ লু তাইছি যু সমাজ চেমি গানো জিম্মারি দুনিও যু ইদু কমং মানে কি কষা চেকু সুন্দর সানিও নিও কি বাই যু যে ছানো কষা কমং মাং সে কমানো মশেন সে মানে তো থুলো না আই দোক কষানো জিম্মারি দু কি বাই হামলে কষা যে ছানো হাম আগর হাতে কমাও সেরো ইয়া কমারিও নিমা তঙ্গমা বাল মজদুরি করা নিমা তঙ্গা দোকানো খিলাপ কষা হামলে মাও অধিকারী গাদং কষা জানকার রানু রানরানি দোকানো দোক খেন্তা সুগুলো সেনু তাই ইয়া ছাঙানো অধিকার অনু রক্ষা লানু সগেদ নিও যু ইত বিশেষ যু দিবসু যু ইয়াতাও তাই সু ছাঙানো দেশো ভবিষ্যৎ নিও তা কষা বচ্চা দেয়ার চু তাই নিও ছাঙা যু কষা ভবিষ্যৎ নিও তো যু জগাও কষা পং দোকানো কমানো সেনা ইয়া সুগুলো মাসে ইউ যু মাসে দোক জো সেনা তঙ্গমা দোক যু কষা ছানো কষানো দো দোকানো খেন্দা যু চো ইউ চু সেন হুসু সেন তো খুশি নিমা সেন সানিও দোকে কষা আনু ছাঙা খেন্দা সুরক্ষিত রং শিক্ষিত রং খুশাল হাচিমা তঙ্গমাই বচ্চা দেয়ারও দোক কষা আনু দেশ লে কষা তরকি আচনিও দেশ প্রদেশ তারা খেচে নিও তো অমি সুতা তো খেন্তা ইত যু পড়া লেখা তপকালে মাতো যু দোগা মাতো দোকলে খেন্তা তো যু ইপা আই যু বেদ বাউলে তুই কষা সে ছা রং দেখা ছাড়ো বেদ বাউলে লু সেজা ছাড়ো দেখো তুই স্কুল বি থা তিনি আই মাতে কেনা জানে কেন বৌ সা তো মা হুসি থেতা সুচন দোকানো কামং রিও ছাড়ানো সা স্কুল ইয়া ইপা কষা ছাড়ুলে হুসা হুসি মাসা আমরা কমায় মিস পাই তো থাকার রুপিয়া কমায় চলো তো তো সেই রুপিয়াই কমায় ইত বক্ত নিও তো আনু বক্ত বদ্রেন আনেগা কমায় দিও কষা দম সু শিক্ষা রান্না দম সংস্কারও রান্না তোমা দোক দো খেন্তা আনে গানো দো বেরং ইদারও কমো আনে গানো শিক্ষা প্রাপ্ত লান দোক আনে কমাই লান তিস মানে দোক বৈশা দোক জুদেন চি কত্তা দোক সান্দা ইত গেথং নুচে জু বাগ দেবী রং কোনো কত গেথং নুচে মানে

তাই শুনো তো সে বাঙ্কাজি লোকগীত কৃষ্ণাক পুর লিয়াবা জানা তাহেরাজি এবে আসা অজকে কারাক রেমন গলবাত কে নি এক এন্ড এ বিষয় পেন্দে জুনি আশ্রে গ্রাম ছেত খোলা ওর আশ্রী সংস্কৃতি বেক নই তাকত দিনি সা তো সব বিষয় সা সহকারিতা সঙ্গে বিকাশ ইয়ানি কি মিলিজুলিয়া কম কেনা ওর মিলিজুলিয়া আগে বড়না সেকারিতারা সিধা ওর সান মতলব সা এক সে বৃতাইয়ে ওর সে ভে একই রিতাইয়ে যে বেসমাজের লোক সমান আর্থিক ওর সামাজিক ইতেরিতাইয়ে সঙ্গে যাসি ওর আপনে ঢেবুয়ো টেকে ওর মেন তাবে মলাসি তাতে থাবে সেকারিতা স্মৃতি বোলাসি এথরা মুখ্য মকসদ মুনাফা কমানা নিয়ে আথি বল্কি আপনে সদস্যের কল্যাণ ওর বিকাশ কেনা ওসা ইতা সঙ্গে বিচৌলিয়ারা খাতমা ওসা যেথরে কারণ উৎপাদক ওর উপভোক্তা বে সিধা ফায়দা মিলাস তাইরাজি হিমাচল প্রদেশ চেন্ডা পাহাড়ি রাজ্যা জখলি ভূগোলিক পরিস্থিতিয়া বড়ি মুশকিল সি এ সহকারিতা আশ্রয় বিকাশারা সবিন বড়া জরিয়া বনুসা।